Ole kan ngai thak tak kha i su min ta san su ti la ni a haran sa tu kha mal som tlua nga ani a chuan sms lam pang hi ka han hoi chen anga sms ron kal ron lu dia dia lo om le maya min nga thatu te in ti lom om chi ne in chung a khan lom thu kan han soi le ni ole in sms te kan chhia rang o in lo in ring to em o in bank te kha in ready to em tu sms tang hian ya bul kan han chen ang o আমি শ্রদ্ধা নিন দিন কেন মেয়ে দো এম নিত্র আমি কান তে খাচানিন শিয়ার নু নুন পোল খা কম গে দোন তি খু শিয়ার দ্রিং মেয়ে চুবানিন কান লু ওই ল পালং আথেন ফসাদান হ্যাঁ কান তিতপ মিয়াং ও জে জাম আরোন মাসের জাম হ্যাঁ নি হ্যাঁ রোন তিতানি আর জে মামই তে তুক থারবন লাই আরোন তি আাই ফকিন হুন হি ডিউটি পুই নিন তানলে কন্ট্রোল রুম ডিউটি জং জং তেলে ডিউটি অফিসার তানলে এবিক তক আর জে ভে দি তান কারণ খানসে তিন পুসং মা মতে মিশন ভেং খ্যাং আমি লে উমাতলা মিশন ভেং আমি তান পো ডিউটি ফইন ডিউটি নাম উলে আরোন তি আনোম এম এম এ নি এ ইরোন খানসে জিং আমি আর জে ভে নি তান পো কেপন কান লানা আনি হি নিমিন মাই খান আনুইন বৌরল সন খা নি আুবং চুয়ানিন কান তরপুই তাক জেত নি পন ইন তরপুই ভে এই তরপুই না তেন রুন থানসক লোম ছি নে পোলোম ভে ও লাই থা নি চুয়ান চুয়ান মিং মোটে হিয়ানি নুটে চিবাই ডিউটি নোমলে আরোন তিবক হিপন চিবাই কান বুক চে আকু আরোন লঙ ইয়ে সার জে পথিয়ান মিং চিবাই লে আরোন তি আগে পুন চিবাই বুক লে তে ও চুয়ান পথিয়ান লাইন ফার্স্ট সেগমেন্ট ইরুন হং